কনিগিক আকাশ বাণী শিলং কাহা খুবর মান পুলি এদি কসান লি জানা কিমাত বকং সান জক খুবর উ মন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদী উলাইয়ো এক নাম কুম উ মন্ত্রী রংবাদু বসনশার স্ল্যামতাম হাদিন জু নেহরু পেনলং ডিপার্টমেন্ট অফ হাই এডুকেশন জঙ্কতনাথ পুলি পুথি সরকার ইন্ডিয়া ইয়াকা রিজনাল ওয়ার্কশপ হালোর চিংপন্ত্রী কাম ইয়াকা রুসা পি এম উষা হাশিলং অন পেনলং শিলং ইয়েক নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার সামিট হাকতে ইয়ে গোবান ওয়ান বাট মেনটাক সঙ্গে অন দু বোর্ডিং কি কাতুকাতি জাকা হাশিলং না দাও কি কাম মারামত কি খবর কী বাবনিয়া উ মন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদী নিনক সঙ্গে উলালং উবারা স্ল্যামতাম হাকজিং সাকরি কুম উ মন্ত্রী রংবাদু জঙ্কারি ইন্ডিয়া উমোদী উলাবাম স্মাই কুম উ মন্ত্রী রংবাদু কারি হাক আরফনরি তরেক জংবনায় জিমাং জুক সিনাম আর হাজার খাসাও বাট উলাদন হাকাতে সুকি লিনটার হাকবা তাত হাদু অনেন কসঙ্গি কজিং সাকরি জং উ কুম উ মন্ত্রী রংবাদু জঙ্কারি ইন্ডিয়া কালা কঞ্জ সাও হাজার লাইস পা খান্ডাই ফুকন্ডাই সঙ্গি কবলা পেনলং ইয়ে উ মন্ত্রী রংবাদু বসনশার স্ল্যামতাম হাকাতে কদান হাকারি ইন্ডিয়া ডাকবা উলাতাম ইয়াক সাময় জিং সাকরি জং মন্ত্রী রংবাদু বারেম উ পান্ডিত জওয়াহরলাল নেহরু উবলা সিনশার হাকতে কদান সাও হাজার লাইস পা খান্ডাই ফুফরা সঙ্গি হাকাপর বা কিবা বুন নিকিরি জক পৃথাই কি সাক্ষী কজিং কলা হাক সান পৃথাই বাদ হাক সিনশার খাদার হাকবা কজিং কলা নং এলাম রু কক্রৈ ভা কারি ইন্ডিয়া কা ইয়মাত ইয়া কজিং সিনশার কবা খলম কলা উ নং এলাম বাদ উবাই বিটেং দা কজিং সিনশার হাকবা ওয়াট কি নং জুরেব কিবা পেনলং কিজিং ওয়াট বনিয়া হাক পৃথাই হাক সিনশার খাদার কিরা বু ইয় উ মন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদী হাক করদান ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ডেমোক্রেটিক লিডার কাতা উনং এলাম জংকারি সিনশার পাটবা উবা পাওনাম তাম হাক পৃথাই ইয়াকা রিজনাল ওয়ার্কশপ হালোয়ার কজিং পেন্ত্রী কাম ইয়াকা রুসা পি এম উষা না কবন্তা কি জেলা কথা লামিঙি লাপলি নেনক সিঙি দ উ মন্ত্রী কতনাথ পুলি পুথি জঙ্ক মেঘালয়া উবা লাকমেন রুম্বই হাস্টেট কনভেনশন সেন্টার শিলং ইয়াকতে ওয়ার্কশপ লাপেনলং দাক ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন জঙ্ক কতনাথ পুলি পুথি জগ সরকার ইন্ডিয়া হা কবা লওয়ানি সিমন্তা দি মন্ত্রী কিবে দেখিমি ইয় কতনাথ পুলি পুথি বাট কি হে সরকার কিবে দেবন্তা না জেলা অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা বাট সিকিম হাক জিংক্রেন পুলি কজং উ ইয়ে কতেক ওয়ার্কশপ উবা লাকমেন রুম্বই কদ হলোর কবন্তা কব কং সান জগ পুলি পুথি হাক বাতে ইয়ে কারি বাট লোপেন পাও ইয়ে কজিং সিমখিয়া কজগ সরকার মেঘালয়া হাক তৈ কবন্তা হাপো কজিং এলাম জং মন্ত্রী রংবা কনরাদ কে সাংমা উবা আরম্বই উল অং বা কপুলি পুথি কদাং ইয়াইলং কথং কব কং সান্তাম জং কজলা বাট লা বানজোর হলো কজিংটন কাম বানপন খলান ইয়ে কি কদান পুলি কিবা খামসানেং খনাং বানলা কনজ ইয়ে কথং জং কারি ইন্ডিয়া কবলা কি সফরাং কাট হাউস নেম আর হাজার সাউ উ মন্ত্রী কথনাথ বোর্ডিং জং কজলা উবা মেট বা লিং দো নিন কসি উল অং বা ক মেঘালয়া এনার্জি কর্পোরেশন লিমিটেড এম ই ই সি এল কানসিম তি ইয়কবন্তা বনসাম বোর্ডিং হামাও সনরাম সাব ডিভিশন হাদিয়েন বাক সরকার কলা রায় বান পেন পুলম নো ইয়ক সিথি কবা কলা আই সাকা এস এ আই কম্পিউটার লিমিটেড ইয়কনি কায় লাসেম হাদিয়েন কা জিং মি খমাত জকি এম এল এ কথান ইব কন্থোপ ইউ এম এল এ কমাও সনরাম মাওফলাং বাট রানী কর ক সরকার কলা রায় বান আই তিনো ইসাক এম ই সি এল বাকান পেন্তলন ইয়ে জিং সাকরি না কাদাও বা কাম কোয়া বান ইউ ই ইয়ে কি পাঁচ বা চকতি কথান বা কিন মাত জিং এ ক সরকার কপন পাও রু ইয়ে জিং খিমি লিটি বা কজিং সাকরি না কালিয়াং এম ই সি এল কদেই বান লং কবা ইয়াজ বেজ এরন্তি

ইয়ান আকাশবাণী শিলং সঙ্গা খবর কথা বিশ্বন পড়াইছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি চাংসিসাগপা নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল মিটিং নি দিল্লি রাষ্ট্রপতি বাবানো ডাকলা মেঘালয় সরকারি নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট হাজাগনি কলগ্রক সকা চাকাঙ্গেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি দলগপা আর গচ্ছা মেঘালয় আদক এম এল

কনিয়তক আকাশবাণী শিলং খবর তিনজেন্টিয়া ও পুরায় রাও লেনার ফওয়া কে খেমাত কেম কাম খবর ও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেপলা ইয়ে গেলাং গভর্নিং কাউন্সিল মিটিং ও খাটবি ইয়ং নীতি আয়োগ

কেনেগেডেক আকাশবাণী শিলং খবর বানপুলি দা ইলাসিউ দর সিনড্রাম কিমাত কংসান জঙ্গ খবর মেতাকা জানমিন ইয়ালাম মমিন্ত্রি রং বাদুকরি নরেন্দ্র মোদি এক গভর্নিং কাউন্সিল মিটিং খাটওয়ে নীতি আয়োগ রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি অনপ্রিয়াঙ্ক সরকার মেঘালয় এক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট 2018 শাহজিৎ উজেমস পি কে সংমা কমু এমপি রাজ্যসভা ক্লাম কচিং প্রসা কচিং তুরবা বনপুলং এক নিগ্রিমস কুমকে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কদন হাপরিং কচিং ক্রেন অং উবা এ এল হেক কি খবর কি ববনিয়া উমেন্দ্রী রংবা দোকরি নরেন্দ্র মোদি হে উলাম এক গভর্নিং কাউন্সিল মিটিং খাটওয়ে জঙ্গ নীতি আয়োগ রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি উল অং বাটলা কপর থে